রসুলাশায় থিমন রসকলাঙ্গ বাওয়ালে বিনূর এ বহি কুরআনং ইমাম ওয়াশ আল্লাহি তিয়বামি হুম খুরা খন্ত মোলা দিন উডিগম বা রসকলাঙ্গে।

ফাহে একাম্বালুঙ্গে আদ্যে ফেসে গতুগা সুন্নি ওয়ারিয়কুং তিয়াবা মিহুং একাম্বালুং ওয়ারিকুরাশে আদিত্যবা মিহুং আদ্য গুণা হমকুরাশে আদিত্যবা মিহুঙ্গে বেরি আল্লাহ তিয়াবা মিহুং তাকওয়া বেরুয়াশ তিয়াবা মিহুং একাম্বালুঙ্গে গেতকুং একাম্বালুং নুনেরেশ আদি একাম্বালুং বেশ নুনিকুন্ন হুশিকামে ফাড়ুয়ে হুতুরুকম বড়ুগেম বা ফাফে একাম্বালুং গেনেস গেম ফিয়া মেনুয়ে আদি এই আল্লাহ কাণ্ড আলুবা ফাওয়া ইন্তকে আদি আল্লাহ কাণ্ড আলুবা ফাওয়া ইন্ত ফাহন আড়া দা মিহা দন্নাচ ফাহে এমিহা গে আমিল্ল নফস এমিহা আনিয়া বেরবেজ্জেকং কশবরে এ আফাহ এ বাহি ওয়ারে কুরুম আফাহ আল্লাহ এহেন গোতেম বেদবের কুরব্বা ফানে কমবেস তিবা এখন নেই গে

আসসালামু আলাইকুম এহন্তেন বারং হিগাম হেন্দ্রকং এদম মিয়াদুগে আদুগে রাজ্য প্রোগ্রাম কোরিয়া গেন্দে মন বদল কলি আরুন সামিয়া এহন্তেন বেনমানে দোহি মাউলমাতি দোহি তাওয়াল রাওয়াল ম বেনমানে মুহিম মাউলমাতং হিমনাগেন আরুন মে কোরিয়া গেন্দা প্রোগ্রাম মে প্রোগ্রাম কি হাফতাগে আদিত দোহম ফেশগেন বুরাসফতি দোহগে নিয়ালং আরুন মে কোরিয়া গেন্দা মে প্রোগ্রাম গে মিয়াদকি মে হাফতাগে এম এফ আহ দোস দেন মেগে আ প্রোগ্রাম তাকায় আন্ন হাফতা এম ফেশ গেং আগন মে কুরিয়া দানে মেদগে প্রোগ্রাম গা আগন মে মাওলামাত গেনস্তে মুহিম কান্ত তাক বালা লাইরুকা এদফ শ্রী কাউন্সিল কাপ গা বায়রুম গ ফুরসত হুলওয়ালুং আদিরা ইংগুরা দো কাউন্সিলা আলিফ তাল মিম এ ইয়াং হেনু গ তরগি মাসকে কুরা কমিটি গে গুরুয়া মুবারক মি মুবারা তাগুলে মাওলামাত গেনস্তে না মালে বিএফআর বন্দল তিলফুটা বদল কুরুম গে মাশরু মিখমাগুড়ে মাউলমাতেস আগনমেন গেনস্তেনা দোহগ মাউলো আগনমেন খাসকো লাফমানি ট্রাফিক কে কানুন তাকা গবায়দু তাকান হুরমতের কোন হিতমাগুড়ে গতুন মি মুহিমো মাউলমাত তাকায় কিগা আগন বদল কোলানং হিগাম লাভায় কফাহু

মুদা হাক নুগতুগা বেন কুরুম বানি হারাম কুরব আফা এই হাক নুগতুগা হেদ কুরুম নুয়ত বেন কুরুম কামুগা বিয়সমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গ সাথে কা আড্ডি হা আবন আয়াতুগা ওয়াহি কুরব আফা ওয়া বাসফুল গ মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুল গতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতি বিগেমমে ফাফরি গতুগা মিসাকুঙ্গে মুদাতাহু গেতেরি বাই কেউ মটকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন নুদেশে রিশওয়াতাকি এমমে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম বাতিয়ে রিশওয়াতু দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এবরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবা ফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াতু দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানে লেবমকি ম্যাং আল্লাহুগে রহমাতুং দুরু কুরেবুমে বড়তি ফাফতাক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহগ্গে হিতুগা কীরতে কুরআনু মিমবারে দাসওয়েফা নুয়া মিহগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবেহি রাজ্যে গড়ু দিবেহি রাজ্যে গড়ু বারগড়ি 16 মিনিট গমিগিনে স্তেনি মেদগে মেন্দুরু নামাজ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

ফুসেমা দোয়া কো দেবুম টাকা তিয়া ব্যামি হুম আন্না সে এওরেঙ্গে গাত গা বুনবি জনমা এওরেঙ্গে বোতম হুরওয়ালে আদি এওরেং খিবুরু এরবেগম ওয়া হালুগা এওরেম ফুরগস দি দাতি খালেগ ফান দেখবাডা গনওয়ানুয়ে।

তুলব কিন্তু আমার দেখা তুলল এটি মনিটা করে কোথাকা ধরেন তুমি যেহেন বাহাত দেখলে পূজা করতেন তা তো তুমি বাবা তাহলে তো কুদ্দ মা বড় কুদ্দ বাহাত দেখা আদা তোমার বাঙ্গা কুদ্দ করেন তো তা বাহাত দেখলে পূজা করতেন তা দেখেন তুমি দেখলে গণ্য মান আমার এবার কমিউনিকেশন

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা মানে এম মুমিনাকু আনে মুমিনাকং এহি তরিবে ওয়াগে উরিবু মুগা বিনা ইফাদে এই এ বিনাগে এব্যাং আনে বায়া বারা গাদাকান দে ফাদান
1: দিবেরাজ্যগড়ুন তিঙ্গড়ি ৩৩ মিনিট কমিগেনে স্থানী মেদকে আসুরু নমাদ ওগুতুকে ভাঙ্গিয়া ভাঙ্গিদা
2: আল্লাহু আকবার আল্লাহ

0: আমলটা কবুল করে বিনা বিফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তরকমায় কুগা আলকান কুরমাশে হামা এ সূরত কে সাদবান আয়াত গা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাং কি বায়ং আহরেং গে দিন খালাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইং আল্লাহ হাশিব আদি সুমার সূরত গা মাইং আল্লাহ ওয়াহি করে ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ দীনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইং আল্লাহ গে কি বায় দিন খালাস করাবা একলাং কি বায় আলকান করাবা শিব ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কু কুরা কন্তকম গাহিদমং অঙ্গওয়া আল বাইনা সূরতকে ফাসফন আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবা মে হুন আমরনুয়ে কিয়ামত দুহুং আল্লাহ বদল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং অঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহী কুরাওয়া ফাওয়ে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বা মিহুং কুরে কোমে মিহাকু নামাবেস আল্লাহ বদল কুরমাং উম্মীদ কুরানি নামা হে আমল কুরমতি দেমি হুন্না হুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা ইহিং এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কামে
1: এংহা 741 নুয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আডি হনুয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড
2: দিবে রাজ্যকে আডু
3: হিমবিহ রক্ষা তেরু
2: হিমবিহ ভ্যাকসিন দেডোস হামকুরুং
3: সাবুন লাগিং আদ্দুং
2: কেসা কিবি আলানাম আঙ্গয়া নেফে নিওয়া কুরুং
3: হিমবিহ গে এভস আলামাতে হুরনাম মাস্ক এলুং
2: আদি হিমবিহ গে আলামাতে হুরনাম একহেরিউং
3: হিমবিহ গে আলামাতে ফেনিজনাম লাসনু কুরবা সিহি ফরওয়া হোদবা
4: ফাথিয়া কং আলিবিলেনি আওয়া হাকে কাক কুমে হাবিরে নিমিগেন্দানি আদি মুলিং আওয়া হাকে কিয়া দিফ কুমে দুহা কুমে দাতরু করন জে আ মগুত কিয়া দেনি অনেকাস আওয়া হাকে একমক এইং কমে বাহাকে কুন দাসকুরম বি আ ফিলাব হাসিল করম বি আই বুরতে

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআফ হবে আলা ওয়া ইন্নী উতীতুল কুরআনা ওয়া মিছলুহু মা মানে দন্নাশিফ আদি হামাকাশওয়ারুম তিমান রাসূলা ইবানি কুরআন দেবি ফাইব আদি ইয়াইকু হাম ইফাদা এহেন ইচ্চবস দেবি এবহি একালে গফানুগে সুন্নতে
1: ಮೇ ದಿವೆ ರಾಜ್ಯಕ್ಕೆ ಅಡು ಹಾಗಾಡಿ 22 ಮಿನಿಟ್ ಗಮಿಗಿನಸ್ತೇನೆ ಮಿರೇಗೆ ಮಹರಿಬ್ ನಮಾದ್ ವಗತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿತುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রাওয়াফ হবে, লা তাআতা লি আহাদিন ফি মাসিয়াতিল্লাহ ইন্নামা আত-তাআতু ফিল মারুফ, মানে আল্লাহং উরদেবে এভস কামেগা মিহাকা কিয়ামাম বুমে নুবে হামাকাশওয়ারুম কিয়ামাম বুমবানি হিওকাং কামগে।
1: මේ දිවහි රාජ්‍යයකේ අඩු 6:36 මිනිට්ටු ගමන් කරන ස්තනී මිරේකේ ඉෂාන මාදවකතක බංගියා බංගිතුවා.
2: අල්ලාහ් අක්බර් අල්ලාහ්